0: হ্যাঁ ভাই, তোমার সুপ্রিম বাবা বুঝো। হ্যাঁ ভাই, তোমার সুপ্রিম বাবা।
1: Ambulance station before.
2: Ambulance 60 after.
1: Ambulance 60.
2: Ambulance 60.